0: ভালোইছে এবার ক্রিমি হইছে বিষয়টা কিন্তু হইছে কি হ্যাঁ জমছে তাড়াতাড়ি হইছে এই ফাইনালে যে সমস্যা কি জানো আমরা তো শুধু তিনবার টাইম করতেছি না কার কারণে রাস্তা দুম দুম ঢালতেছি এত বড় দলা দলা করে ওইটা হচ্ছে যে ওই বিষয়ে হচ্ছে মানে অনেক সময় নিছে মিট বলতেছে এত সময় নেওয়া যাবে না কিন্তু বুঝাবো ভেতরে যে ভিতরে যে দলা যে দলা দলা দলা হয়ে আছে এটা যে হচ্ছে না শুনতেছে না
1: পাতলা বানাই পুরো দলা হয়ে গেছে গা একটু পাতল হয়ে যাইতো

সেলিব্রিটিজ আপনার জন্য পাগল তারা তারা আপনাকে অ্যাড করে নিতে হবে বুঝতে পারতেছি হ্যাঁ আপনার সাথে ফেসবুকে অ্যাড হয়ে যেতে হবে তাড়াতাড়ি ভালো ভালো ছবি পাওয়ার জন্য হ্যাঁ